আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। খজুমগড়া কা মহল ভি ওয়াক্ত তেরেগে খজুমগড়া কা মহল ভি ওয়াক্ত তেরেগে হর সড়ে তা হর সড়ে দা মর্গ মঞ্জিল তা নিজ দেখেগে খজুমগড়া কা মহল ভি ওয়াক্ত তেরেগে হর সড়ে দা মর্গ মঞ্জিল তা নিজ দেখেগে ওকা হজান রশি বহার রশি উমর তেরশি জুন দরিয়া গনে খামোশ খামোশ তেরেগে ওয়ান্স আগেন আসসালামু আলাইকুম।

কইছে রাজ মামু সুপার ডুপার কেনা চেপো এই কেনা চিদাচ খরসা হুই এই কেনা চেনা পদা মেসেজ গো পয়না রয়েছে তাচ বাকি জেডের খরসা হুই এই দাসে মাসু মুগন মে গ্রেট মালিকা সহি Okay, great Malika, thank you so very much. It's me, Tara Khan, Razbru, Tarek Khan. Haji, welcome, Sahid Aikana. Tara Khan, you jahan, manena, bilkul the message shamilaun. Why chi again, Virai Khan, hoi Tarek Bhai.